है ना एक सुंदर सा गीत जो निकाला गया फिल्म का नाम मंजिल, किशोर दा के साथ दे रहा था अमिताभ बच्चन जी द बिग बी। एक बार फिर म्यूजिक डायरेक्टर आर डे बर्मन जी। रेडियो है फाहोन हिंदुस्तानी रेडियो, जनता की रेडियो। अ हैप्पी डे, अ हैप्पी डे टू ऑल ऑफ अस। डोंट वरी, बी हैप्पी। आज ईमान अफस्तान नो दखेव खेव दी दान अशुब्लीफ। Iedereen hier heeft het recht om gelukkig te zijn. Goed zijn is goed, maar goed zijn voor de verkeerde mensen, dat helemaal niet. Ze zullen al je energie wegzuigen en je nooit het respect geven dat je verdient. Ze kennen geen grenzen. Je moet grenzen stellen aan hoeveel je geeft en aan wie. Je moet grenzen stellen aan hoeveel je geeft en aan wie. Anderen zijn belangrijk, maar u ook. U bent ook zeer belangrijk. Anderen zijn belangrijk, maar jij bent ook. Jouw vrede en welzijn zijn ook belangrijk,

जी, श्रावण मास के हार्दिक से शुभकामनाएं सभी सुनने वालों के लिए। वनेर वनेर द सिंगंद वनेर द सिंदरंद द्रोहत फान हेत वारमस्त सैसून वेक दोर द फ्रिस फरफ्रिसंदे एन लेफंदे मुरास रेगन ऑफ द इंडियासे सबकॉन्टिनेंट treed de kosmos een periode binnen van diepe spirituele transformatie. De Sravanmaas, de vijfde maand van de Vedische maankalender, vallend in juli en augustus, wordt door verschillende tradities binnen de Sanatendharm geprezen als de meest heilige, zuiverende en gunstige maand van het jaar. Het is de periode waarin het universum doordrenkt, raakt met Shiva, met Shivtando, de elementaire verlichtende energie van de God, van alle goden, Mahadev, die de menselijke geest en zintuigen en de ziel verheft.

0: तो आज प्रोग्राम में बहुत ही प्यार के साथ हमारी प्रिय दोस्तों और ये खास सिलेक्शन आप ही के नाम आपने मांग कर बैठी, तो आपके निराश नहीं करूंगा। इसी कारण जो आज के कार्यक्रम में ये नंबर मैंने आपके लिए प्रस्तुत किए, डंक वेल और साथ देने के लिए
1: म्यूजिक एंड इंफॉर्मेशन बाय फाहम हिंदुस्तानी रेडियो।
2: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
0: Digitale radio, fahonfm.nl.
3: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Frank van der Klucht.
4: Oekraïne heeft bij de laatste Russische luchtaanval slechts één van de 27 ballistische raketten kunnen neerhalen, dat zegt president Zelensky. Volgens hem komt dat doordat Oekraïne te weinig raketten heeft voor het Amerikaanse Patriot luchtafweersysteem. Zelensky wil daarom zelf Patriot-raketten kunnen produceren. Na eerdere toezeggingen van Trump lijkt die nu echter terug te krabbelen. Meer dan 1900 vrijwilligers gaan de komende 2 weken de Nederlandse stranden schoonmaken. De jaarlijkse Beach Cleanup Tour is vandaag van start gegaan in Katzand en op Schiermonnikoog. Vooral plastic afval krijgt aandacht. Sinds de eerste editie in 2013 is al 119.000 kilo afval opgeruimd. Volgens de organisatie neemt de hoeveelheid afval af, maar wordt klein plastic een steeds groter probleem. Vandaag is Zwarte Zaterdag en dus staat het verkeer richting Zuid-Europa urenlang vast. In Frankrijk zijn er lange files op de Route du Soleil voor Lyon en op de A9 richting Spanje. Voor de Gotthardtunnel is 1,5 uur vertraging. Volgens de ANWB wordt het na 2 uur vanmiddag rustiger op de wegen. En de Nederlandse luchtvaartindustrie gaat een drone ontwikkelen die de JSF moet ondersteunen. Fokker leidt het project en voert hierover gesprekken met Defensie. Zo'n 500 Nederlandse bedrijven en kennisinstellingen moeten daarbij gaan samenwerken. Volgens Fokker-topman Landman is het belangrijk dat de productie ook snel kan worden opgeschaald, vooral in tijden van crisis. Het weer nog, stapelwolken, maar wel meest droog. Alleen in het noorden kan lokaal een bui vallen. Er waait een zwakke tot matige noordwestenwind. De middagtemperatuur ligt tussen 20 graden in het noorden, in het zuiden zo'n 25 tot 27 graden.
3: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
5: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, aap jaiye hamara website hai aur hamara email hai info@fahonfm.nl. हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप डायल कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07 36 52 2447 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Den Haag heeft het Binnenhof, de Hofwijver, het Vredespaleis en je eigen Fahon Hindustani Radio.
2: U luistert naar Hindustani Radio, Radio Fahon.
0: Digitaal radio, internet, fahonfm.nl. Ja. साथ देना साथ दे रहे हो खुशी के बात है। यूं ही मैं आपसे कहता हूँ, फिर से एक बार कह दूँ, जब प्यार ही नहीं है तो भुला क्यों नहीं देते, जब प्यार ही नहीं है तो भुला क्यों नहीं देते, खत किस लिए रखा है जला क्यों नहीं देते, किस वास्ते लिखा है, किस वास्ते लिखा है हथेली पे और मेरा नाम, मैं हर्फ गलत हूँ तो मिटा क्यों नहीं देते। अब आप ही गुजारिश पर बतला चुके मैं और खास करके कोशिश करता हूँ ना।

0: होश बातों का अक्षर नहीं था, दिल हमारा तो शायर नहीं था, तूने लिख दी ये तकदीर वरना इश्क वफा मुकद्दर नहीं था। तेरी नजरों के कारण छूटे हैं दीन और धर्म, किया ये तुक्के या अभी कुछ और सितम। नहीं संभाला दिल मेरे संभाले इसे कर दाता, हाँ इसे कर दाता तेरे हवाले। तू मिटा दे या चाहे बचा ले, या इश्क पे मेरे चला दे अपनी मर्जियां। तेरा तेरा तेरा हाँ तेरा हुआ हाँ इश्क तेरा तेरा तेरा हुआ हाँ, यही मेरा कहना है। और यूं ही हमारे साथ क्यों आप क्यों आप कहीं किस स्टेशन जनता के वाज़ फाहुन हिंदुस्तानी रेडियो पर 24 घंटे लगातार इस सारी जहान में इसे आप सुन सकते हो, सारी दुनिया में या सारी सृष्टि में संसार में इंटरनेट के जरिए www.fahunfm.nl।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
2: Dit is het Fahon Hindustani Radio nieuws. Goedemiddag. Ik ben Frank van der Klucht.
3: Oekraïne heeft bij de laatste Russische luchtaanval slechts één van de 27 ballistische raketten kunnen neerhalen. Dat zegt president Zelensky. Volgens hem komt dat doordat Oekraïne te weinig raketten heeft voor het Amerikaanse Patriot luchtafweersysteem. Zelensky wil daarom zelf Patriot-raketten kunnen produceren. Na eerdere toezeggingen van Trump lijkt die nu echter terug te krabbelen. Meer dan 1900 vrijwilligers gaan de komende 2 weken de Nederlandse stranden schoonmaken. De jaarlijkse Beach Cleanup Tour is vandaag van start gegaan in Katzand en op Schiermonnikoog. Vooral plastic afval krijgt aandacht. Sinds de eerste editie in 2013 is al 119.000 kilo afval opgeruimd. Volgens de organisatie neemt de hoeveelheid afval af, maar wordt klein plastic een steeds groter probleem. Vandaag is Zwarte Zaterdag en dus staat het verkeer richting Zuid-Europa urenlang vast. In Frankrijk zijn er lange files op de Route du Soleil voor Lyon en op de A9 richting Spanje. Voor de Gotthardtunnel is 1,5 uur vertraging. Volgens de ANWB wordt het na 2 uur vanmiddag rustiger op de wegen. En de Nederlandse luchtvaartindustrie gaat een drone ontwikkelen die de JSF moet ondersteunen. Fokker leidt het project en voert hierover gesprekken met Defensie. Zo'n 500 Nederlandse bedrijven en kennisinstellingen moeten daarbij gaan samenwerken. Volgens Fokker-topman Landman is het belangrijk dat de productie ook snel kan worden opgeschaald, vooral in tijden van crisis. Het weer nog, stapelwolken, maar wel meest droog. Alleen in het noorden kan lokaal een bui vallen. Er waait een zwakke tot matige noordwestenwind. De middagtemperatuur ligt tussen 20 graden in het noorden, in het zuiden zo'n 25 tot 27 graden.
2: En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
4: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai, aap jaiye hamara website hai aur hamara email hai info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07536322447। मेर इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
0: Zeg, aapke naam, je chalata hoon mein.

मैं तो तूने तूने दुनिया में मेरे लिए आई है. Wat een mooie lied, dames en heren, beste jongens en meisjes en beste luisteraars. En dan ga ik bij Sab Kuch Bhula Diya Hai Humne Aur Hum Tumhara Hai Sanam.